যুগ যুগ অটল, চবর ছতর তখত দে মালিক, হাজরা হজুর জারা জহুর, শব্দ গুরু বাণী কে বোহে থমরত কে দাতে, দশাং পাতশাহীয়াং দি জোত, সাহেব সচে পাতশাহ, সতগুরু গুরু গ্রন্থ সাহিব মহারাজ, তিনাঁ দি পাবন পবিত্র তে মুকদ্দস হজুরি ਵਿੱਚ ਸੱਜੇ ਦੀਵਾਨਾਂ ਦੀਆਂ ਹਾਜ਼ਰੀਆਂ ਭਰ ਰਹੇ ਅਤੀ ਸਤਿਕਾਰ